সারা বার সারা বিলকুল রয়েছে আগে না গুলালে আমরা এন আর মা ছুটি একসাথে সালোম ও ভেলকাম ও ছুটি একসাথে কাছে কিম ক্লাস কে আচ্ছা কিম ক্লাস কে তো

আচ্ছা দাশু কি গান আছে? আতানি যাও সব লেখেন আতানি যা দমা মাসো আর সোয়াবামে কেন তমা মাসো বিলকুল দেখতে লাগা নো দাচ কিমনি কেনা আর মুফ খেলতে সে আতানি যা দাখা তো কেনা আর দমা মাসো আর সোয়াবামে কে নো তার সর ওর দেন সে কিমনি কেনা আর দরে মা খাইস্তা কেনা।